0: हेलो
1: हेलो कथा आपण कर गीत हमर लाइफ फोन इन कार्यक्रम हां नमस्कार कोंदो
2: मैडम मो शशी भूषण कुमार कहतले एक हैंडमाल पाटनागर ब्लॉक बोलांगी डिस्ट्रिक्ट रो
1: आज्ञा आज्ञा आपण को वेलकम करू छु शशी भूषण
2: थैंक यू मैम
1: कोन कहिबे
2: हां मैडम मो तो 2007 रो ही रेडियो सुनथि मो पाखो गो छोटो रेडियो भी थिला मैडम पॉकेट रेडियोटा সেতবেলে তো মু শুনছি আও মু আকাশবাণী বলাঙ্গীর বহুত প্রকার ভাগ বি নেইছি
1: আচ্ছা হ্যাঁ
2: সেতবেলে কোন কোন খালি আমার খালি গোটে চ্যানেল খালি শুনি পারদ কেবল বলাঙ্গীর হি শুনি পারদ কাই কি না সেতবেলে আও
1: রেডিও ছিল
2: অন্ডিকা চ্যানেল শুনি হও নছিল যেটি জয়পুর হলা সোনাপুর হলা সেতবেলে তো মু রেডিও শুনছি
1: আচ্ছা বহুত বঢিয়া তো রেডিও বিষয়ে আপনি কিছু জানিছন্তি শশিভূষণ
2: ম্যাডাম হ্যাঁ রেডিও মানে কম সে মাল্টিপল ইউজার হলে ম্যাডাম কাম করতেব শুনুব মানে কামরে বি কিছু আমার অবহেলা করব নি সে কাম চালিথিব রেডিও বি শুনুব আমি সেটা গোটে শুনবার গোটে রেডিও প্রেমী বহুত মজা ম্যাম
1: আজ্ঞা আজ্ঞা না আপনি যেতবে প্রথমে শুনিলে গোটে ছোট রেডিও আপনার পাখে থিলা বলি আপনি কহুছেন প্রথমে যেতবে টিউন কলে আপনি কোন সব অনুভূতি সেতবেলার কেমতি লাগিলা আপনার এই যে ভেরাইটি কার্যক্রম আমি দৌছু রেডিও রে সেসব শুনিকি আপনার ভিতরে কোন আসিছিলা সেই কথা কুহন্তু
2: হ্যাঁ ম্যাডাম দেখুন যেতবেলে আমি রেডিও শুনতো সেতবেলে বহুত মজা লাগুতলা ম্যাম সেতবেলে কি টিভি ফিভি নথিলা সেই টাইম রে সেতবেলে তো রেডিও শুনা গোটে বহুত মজা লাগে গাঁ গাঁ লোকে গোটে পিনারে যাই কি আমি রেডিও শুনিছু
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা
2: আমি কোন যে ম্যাডাম যেতবেলে ফোনি কাজ আমি বলাঙ্গীর লগাই দিব নহলে আমি যাই কি পুরা গাঁরে মঝিরে দেখি সে রেডিও টাকে রখি দিব
1: আচ্ছা
2: সেতবেলে আর টিভি বি নথিলা
1: সেইটি আপনকর না আপনকর কথা শুনলা বেলকু আউ টিকে খুশি লাগুতলা নাই
2: মানে সেটা মোর 2007 রে ফার্স্ট কল লাগিতলা বলাঙ্গীর চ্যানেল হ্যাঁ
1: সেই দিনর কথা কোন্তু কেতে খুশি সেতে যেতবেলে আপনকর প্রথমে ফোন কল লাগিলা কেতে খুশি লাগিতিলা সেদিন
2: বহুত খুশি মানলা ম্যাম গা ভিতরে নাই কে রেডিও কো থই দেলি ম্যাডাম
1: সমস্তঙ্কু ডাকি থিবে আসো মো কথা শুনিব নাই বহুত বঢিয়া তো এমিতি হি ভাল পাইবা থাও রেডিও প্রতি আপন মানকর এই আশা করিবা আজ
2: ম্যাডাম আও এ আমা এ ব্রহ্ম এ সরি আমা জয়পুর চ্যানেল রে ম্যাডাম এ ফোনিং কো সপ্তাহ দুই থর পতা কোন দো
1: সপ্তাহ কো দুই থর শুনিবে
2: হ্যাঁ রাতি গোটে থর দিন্তু ন
1: হ্যাঁ ঠিক আছে আপনার অনুরোধ আমার মনে রইলা
2: তিথি পত কার্যক্রম নহলে গুটে প্রচার করন্তু
1: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা ধন্যবাদ
2: আপনাকে আমার শ্রোতা মানক বিষয়ে জানি হব বি আর মতামত কোন কইবে সে বিষয়ে বি জানি
1: ঠিক আছে
2: কার্যক্রম বিষয়ে রে
1: আজ্ঞা আজ্ঞা ধন্যবাদ আপনাকে
2: ঠিক আছে ম্যাডাম হ্যাঁ ম্যাডাম
1: নমস্কার নমস্কার হ্যালো হ্যালো কোন তো আগে
3: দমদন আই নমস্কার
1: নমস্কার
3: জানি পারলে কি
1: আগে কই দিও তো নাটা কই দিও তো
3: মো আপনকর অতি পরিচিত শ্রোতা ডেল অঞ্চল ভাই কইছি বলাঙ্গীর জেলা
1: তো হ্যাঁ ফোন লাগে নি আপনকর ট্রাফিক জ্যাম থাই সবলে অভিযোগ থাই আজি লাগি যাইছি নীলাঞ্চল আপনকর ফোন
3: এটা বর্তমান বিশ্বাস করিবার বর্তমান 12টা ট্রাই করছি 12টার গাড়ি তল গাড়ি চলছি চলছি এবে লাগিলা হাত মধ্যে গলা বহুত খুশি লাগিলা অনেক দিন অতিক্রম এটা কেতে দেড় মাস পরে লাইফ ফোন কার্যক্রম কথা আপন বিতরণ কর লাগিলা ফোন রে বহুত খুশি লাগলা
1: আজ্ঞা আজ্ঞা
3: তো দেড় মাস রা লাগি নথিলা ফোন
1: দেড় মাস হলা আপন ট্রাই করিছন্তি আরে বাপ
3: কিন্তু লাগি নথিলা ফোন
1: কেতে গাড়িটা পড়িলা আমা উপরে
3: নাই আপন গাড়ি

0: अच्छु
1: धन्यवाद
0: किती भल पाहते रेडिओ को डली
1: रेडिओ मैदान मजिद बन रेडियो सुनुली मो मामु भाई आम घर रही पाठ पढ़ुला से कहला तु व्यस्त हना मो चाकर कले मो प्रथम दरमा से रेडियो
0: अच्छा गिफ्ट करी
1: से रेडियो मैडम अफिश चाकरी कला पुलिस चकटी प्रथम दरमा से मोर रेडियो मतलब मो रेडियो सेम
0: तेणु
1: रेडियो मोर भारी प्रिय कारण मु सब सेंसर चेंज कर नना कह
0: মানে বর্তমান যে সময়ে গুড়ায়ে টিভি চ্যানেল গুড়ায়ে প্রাইভেট রেডিও চ্যানেল গুড়ায়ে এন্টারটেইনমেন্ট করুছন্তি লোকঙ্কু এন্টারটেইনমেন্টর গুড়ায়ে রাস্তা আছে বিভিন্ন প্রকার মানে মুভি বি আপনা দেখুথিবে সিনেমার কথা কইছি কিংবা টিভি চ্যানেল মানকরে প্রাইভেট চ্যানেল মানকরে সিরিয়াল সেলা কিন্তু আউ সংস সেলা এই সব নাটক হেলা এই সব র সত্যি বি রেডিও তার মানে চাহিদা কো লোক মানক পাখরে এ পর্যন্ত রাখিছি
1: মাদান সমস্ত রেডিও
0: শুনছেন হ্যাঁ
1: লোক মানে নিশ্চয় শুনছেন ভাল আখি খারাপ হব সব কাম করে দেব সব কাম কলে আপনার জয়পুর সেন্টার আমি শুনে রেডি হলি আপ পচাইল আমি আমার কাম কলি
0: বহুত মানে সহজ
1: নাই
0: সব শুনতে ডেলি ঘরে আপনার পরিবার সব কি শুনতে রেডিও
1: ম্যাডাম আমার পরিবার সমস্ত আমি শুনু
0: সমস্তে না
1: গোটে রেডিও আনিলে রেডিও দেখুছি রেডিও কে বাহার কে কথা কইলানি রেডিও কথা শুনছি আমার কথা সমস্ত শুনছেন রেডিওটা ভারি প্রিয় আমার ছুয়া বেড়
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা বহুত বঢিয়া বহুত বঢ়িয়া বহুত বহুত ধন্যবাদ ডলি আপন ফোন কলে আমাকে লাস্টে আপনার ফোন কল নেলু আমি আপনার সহ কথা হলু বহুত খুশির কথা ধন্যবাদ আপনাদের ধন্যবাদ
1: আজ্ঞা
0: আজ্ঞা।

প্রচার করল কে দৌড়েই হিন্দি চলচ্চিত্রের গীত। আকাশবাণী জয়পুর, দিন 2:30 হওয়া যাচ্ছে। আঞ্চলিক সম্বাদ রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্র। শুনিপারে কিছু সময় পরে।

0: আলে মোর রেডিও শুনতে রে বা সরতে বাই বইনি মন কে মুই চন্দরমা জুয়ার কর দিলিনি
1: অবগা তুই সে করাপা মুই ন করিনি কি
0: তুই আর কাই গিন করবু তা
1: আলে আপা তোকে মিশা জুয়ার লাগো আর আমার রেডিও শুনতে রে বা সরতে বাই বইনি মন কে
0: আলে আলে আলে আলে তোকে আশীর্বাদ দিলিনি বেগি বেগি বিবাহ করে পিলা টকি করলে আমি বোঝ কাইবা কে আইব
1: কাম দাম নাই সব মুন্ডে চিতা আপা এবে আর লয় এটা
0: সত্যি কি সেন্তি আর কাম তো রেসি একা কাম মিস করবার আর ঘর সংসার মিশা বড়াইবার কি নাই খনি লগে গাত কলি করে যাবার কি নাই আইটা গলে পুনি কেতে সতর্ক মনে করে যাবার।

0: আছে।
1: ওই কাই সে হাতে গড়ে মুডে কানে হাতে গ্লোভস পিন্ধবাই, সে তলে নাই বুট মন পিন্ধবাই, আর মুডে নাই কি এলে মাটি ভিতরে আন্ধার কি নাই, সেটা পাই সে আমার টপি লগে গোটে লাইট রয়েছে, হেড ল্যাম্প বলবাই সেটা পিন্ধি করে যাবার আছে।
0: নাই সত কথা কইলুস, তারপরে কোনটি করেন্ট আইতে রেছি কি আর কোনটি বিষাক্ত বাসনা মন বলে গ্যাস মন রেছি কি নাই, আইটা মন মিশা পুনি চেক মন করি করে একা জিবাই পিন্ধি রবাই, আর সে মনকে জনটা ট্রেনিং পড়াটা দে রেবাই নাই কি মেটা, আই ট্রেনিং মনকে পুনি মন রকি করি তার নিয়ম লগে একা জিবার আছে, আর আইটা বলে আই গুপা পড়া রেছি কি নাই, আইতে আর যাই রোডে বুল্লা পড়া আর ওড়বড়ি হেলে নাই পুনি লাইন বান্ধি করি বলে নিয়ম মানি করে যাবার আছে
1: আর কাই
0: বুঝলুস কি।
1: হ্যাঁ নাই
0: তুই এটা মন জানলুস আছিস বলে তুই মিশা অল্প যা বলতে রিলি মুই
1: আলে কাই
0: এ দেখুন কথাবার্তা লমাইলে সে তো লমসি একা। আসু আসু আমার ভাই বোন মনকে গোটে গীত শুনাই দেব কি বলতে রেলি
1: আলে আর সেটা আর ফিটো স্পিটসিতে গিয়া পা আমি মিশা শুনু সেমন মিশা শুনত কে
0: আলে তবে বাজাই দিলি নে।

0: মন লাগলা কি
1: মোকে তো নিকল লাগলা আই ভাই বইনি মনকে মিশা নিকল লাগি সেই বাবুকে ড্রাইভার বাবুকে মিশা নিকল লাগি
0: ওই ওই ওই এ দে মেটা
1: কাইটা
0: আজি কালি তো এই খোরা দিন হলানি কি নাই এনতি তাপত যে আর ন কনি হি বাটে সরক সকালেলে কোরা সঞ্জ হৌ হৌ তো কোন বাট নাই পবন পানি পবন গড়গড়ি আই কাল বসাই বৈশাখী বলবাই নাই কি আইটা উঠি আইলানি
1: জীবন ঠিক না নাই আপা
0: নাই তো আরে
1: কাইটা এই যাইছি কালি ওটা শুনলাস কি নাই
0: কাইটা
1: আমার গাঁও লগে নাকি সে 13 বর্ষ টকি গোটা আছে
0: সে
1: লুগা শুকাইলা পানি পবন আইতেলা পেট গালা বলে খাতি উপরে
0: কান্তি ওদরি গলা
1: সে টকি মরি গালা
0: মরি গলু কি নাই কান্তি কেনতে ওদরলা
1: এটা ওদরলা বলে
0: বত্রি জায়রা লাগি
1: কি বত্রি জায়রা লাগি কি দুই দিন পরে বর্ষা আইলা নাকি
0: মরিয়া কা গলা কি
1: মরিয়া গালা তার বুকে তো সমান ওদরলা
0: আরে কাই নলে এটা কিনে তো কই ভাই জাগরত রেবার আছে বলি আইটা উপরে গোটে কাম আমি তো মানে লোক মন আমি একা এমনি হরবর বললে আমার পশু পক্ষী মন কেনতা
1: করবা
0: এটা গোটে জিকাই আনলি আছি মুই বুঝলুস কি খরা দিনে আমার পশু পক্ষী মনের কেনতা যতন নেবার আই বাবু সঙ্গে দিলা আছে কি আলে বাবু জোয়ার লাগো
2: জোয়ার আপা জোয়ার জোয়ার লাগো
0: না অল্প সাঙ্গে দিয়া কাই
2: মোর না কাইছে রবীন্দ্র
0: আলে গোর কোন দি তোমার
2: আমার গোর জয়পুর লগে
0: আলে আলে আই কাই কাম করলাস নি তো
2: মুই ফরেস্ট ডিপার্টমেন্ট লগে আছি গাই গরু সোশ্যাল ওয়ার্ক লগে আছি
0: আজিকালি তো দেখা কোরা দিন আমি মনুষ লোক বল কি না নাই আমার ছেলে মেন্ডা গাই গরু
2: গাই গরু মিশা
0: নাই জঙ্গলের বা পশু পক্ষী মন মিশা

রাজীব চন্দ্রশেখর নেমম বিধানসভা নির্বাচন মণ্ডলীরে 4,000 অধিক ভোটরে সিপিআইএম নেতা ভি শিভাঙ্কুটিঙ্কু পরাস্ত করিছন্তি। তামিলনাড়ুরে বিশিষ্ট অভিনেতা বিজয়ঙ্কর নেতৃত্বাধীন টিভিকে রাজ্য বিধানসভা নির্বাচনের একক দল ভাবে সফলতা হাসল করেছে। মিলিথিবা সূচনা অনুযায়ী মোট 234টি আসন মধ্যে টিভিকে 75টি আগুয়া থাকবে 33টি বিজয় হাসল করেছে। সেইভাবে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন নেতৃত্বাধীন ডিএমকে 49টি আগুয়া রয়েছে, 9টি আসন হাসল করেছে। অন্যপক্ষে এআইডিএমকে 6টি আসন মিলিবে, 40টি আগুয়া থাকা জনাপড়ছে। পুডুচেরী এন রঙ্গাস্বামী এআইএনআরসি নেতৃত্বাধীন এনডিএ পুনশ্চ ক্ষমতা ফেরবার আশা করা। এই কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 30টি বিধানসভা আসন মধ্যে এআইএনআরসি 9টি আসন মিলিবে, 2টি আগুয়া রয়েছে। সেইভাবে বিজেপি 2টি আসনের বিজয়ী হয়ে অন্য 2টি আগুয়া রয়েছে জনাপড়ছে। অন্যপক্ষে এআইডিএমকে এবং কংগ্রেস গোটি লেখায় আসনের আগুয়া রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমান নূদিল্লীস্থিত বিজেপি মুখ্যালয়ের দলীয় কর্মকর্তা সম্বোধন করবে। সম্প্রতি 4টি রাজ্য এবং গোটিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল বিধানসভা নির্বাচনের বিজেপির সফলতা পরিপ্রেক্ষীতে শ্রী মোদি এই সম্বোধন করবে বলে জনাপড়ছে। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দলের রাষ্ট্রীয় সভাপতি নীতিন নবীন সমেত বহু বরিষ্ঠ নেতা উপস্থিত অছন্তি। 2026 পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন সর্বদা স্মরণীয় হয়ে রহিব বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মতব্যক্ত করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী মোদি কহিছন্তি, জনশক্তির বিজয় হয়েছে এবং বিজেপির সুশাসন তথা জনকল্যাণকারী নীতিকে রাজ্যবাসী আপনাইছন্তি। এথিলাগি পশ্চিমবঙ্গ জনসাধারণক প্রতি শ্রী মোদি কৃতজ্ঞতা জনাইছন্তি। সে কহিছন্তি, এই নির্বাচনরে রাজ্যবাসী বিজেপিকে বিপুল সমর্থন দিয়েছন্তি। আগামী দিনরে সেমানকর সমস্ত স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে পূরণ করিবা দিগরে বিজেপি সমস্ত পদক্ষেপ নেব বলে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছন্তি। সমাজের সমস্ত বর্গঙ্কর সম্মান বজায় রাখিবা সহিত সুযোগ প্রদান দিগরে তাঙ্ক সরকার প্রতিবদ্ধ বলে সে কহিছন্তি। তেবে দলীয় কর্মকর্তা এবং কর্মীমানকর অক্লান্ত পরিশ্রম বিনা এহা সম্ভব হইপারি নথান্তা বলে কহিবা সহিত আগামী দিনরে বিজেপি সরকারক বিভিন্ন জনকল্যাণকারী যোজনার সুফল যেভাবে প্রত্যেক ব্যক্তিক নিকটরে পৌঁছি পারিব সে দিগরে যত্নবান হেবাকু শ্রী মোদি আহ্বান দিয়েছন্তি। পশ্চিমবঙ্গে বিজেপিকে এক ঐতিহাসিক জনাদেশ মিলিছে বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মতব্যক্ত করেছন্তি। সম্প্রতি রাজ্য বিধানসভা নির্বাচন ফলাফল সম্পর্কে সামাজিক গণমাধ্যম পোস্টে সূচনা দিয়ে শ্রী সিং কহিছন্তি, বিজেপির স্বচ্ছ রাজনীতি, সুশাসন এবং সামগ্রিক বিকাশ লাগি পদক্ষেপ যোগু এই জনাদেশ প্রাপ্ত হয়েছে। পশ্চিমবঙ্গবাসী শান্তি, সমৃদ্ধি ও প্রগতির পথ আপনাইছন্তি বলে সে কহিছন্তি। বিজেপির কর্মকর্তা তথা কর্মীমানকর ত্যাগ, সংঘর্ষ ও বলিদান বিনা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনরে এই ঐতিহাসিক বিজয় সম্ভব হইপারি নথান্তা বলে দলর বরিষ্ঠ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কহিছন্তি। রাজ্যর বিভিন্ন হিংসা কার্যকলাপে প্রভাবিত পরিবারকর ধৈর্যর এহা বিজয় বলে সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী শাহ কহিছন্তি। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনরে বিজেপির বিজয়কু কেন্দ্র সড়ক পরিবহন ও রাজপথ মন্ত্রী নীতিন গডকরি প্রত্যেক দলীয় কর্মীক লাগি এক ভাবাবেগর মুহূর্ত ভাবে অভিহিত করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী গডকরি এই ঐতিহাসিক বিজয় লাগি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কু অভিনন্দন জনাইছন্তি। এই নির্বাচনরে পশ্চিমবঙ্গর জনসাধারণ বিজেপির সুশাসন প্রতি বিশ্বাস প্রতিপাদন করিথিবারু শ্রী গডকরি রাজ্যবাসীঙ্কু ধন্যবাদ জনাইছন্তি। দলীয় কর্মকর্তা ও কর্মীঙ্কর অক্লান্ত পরিশ্রম যোগু সেঠারে দশন্ধি দশন্ধি ধরে তৃণমূল স্তরের চালিথিবা বিভিন্ন গুন্ডারাজ তথা ভোট ব্যাঙ্ক রাজনীতিকে সমাপ্ত হয়েপারিছি বলে শ্রী গডকরি মতব্যক্ত করেছন্তি। কেরলম বিধানসভা নির্বাচনরে কংগ্রেসকু সফলতা মিলিথিবারু দলর বরিষ্ঠ নেতা রাহুল গান্ধী রাজ্যবাসীঙ্কু ধন্যবাদ জ্ঞাপন করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে শ্রী গান্ধী ইউডিএফ্র প্রত্যেক কর্মকর্তা ও কর্মীঙ্কু অভিনন্দন জনাইবা সহিত সেমানকর অক্লান্ত পরিশ্রম যোগু এহা সম্ভব হয়েপারিছি বলে মতব্যক্ত করেছন্তি। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ জাপানর সাংসদ তথা এলডিপির নীতি গবেষণা পরিষদর অধ্যক্ষ টাগায়োকি ওবায়াসিঙ্কর নেতৃত্বে এক প্রতিনিধি দল সহিত সাক্ষাৎ আলোচনা করেছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টে এ সম্পর্কে সূচনা দিয়ে শ্রী গোয়েল কহিছন্তি, ভারত জাপান অর্থনৈতিক সম্পর্ককে অধিক সশক্ত করা, এমএসএমই ভাগিদারীকে বৃদ্ধি করা তথা অটোমোবাইল, ভিত্তিভূমি, ঔষধ ভলি প্রমুখ ক্ষেত্রে

0: এই কথা কোন কি আমা এই গুরুদেব
1: গুরুদেব
0: এই যাহাকু আপন সম্মুখরে দেখুচন্তি সিয়ে আমা গুরুদেব আজীবন সন্ন্যাসী পরম ব্রহ্মচারী শুদ্ধ সিদ্ধ পুরুষ অপার মহিমা পণ্ডিত গুরু শ্রী শ্রী আনন্দময়
2: প্রণাম গুরুদেব
3: দীর্ঘজীবী হুয়ো বৎস উঠ উঠ উঠ উঠ বৎস
4: আমার বহু পুণ্য বলর আমার এই বালিবন্ত রাজ্যের আপনার পরি মহাপুরুষঙ্কর পাদ পড়িলা আজ্ঞা
3: তুম না কোণ বৎস
4: অনাদি দাস
3: আচ্ছা বৎস আমি জাণবা পাইলু তুম এই রাজ্যের রাজাঙ্ নাম অবুঝা এমিতি নামকরণ কাইছি তাঙ্ক শাসন কেমিতি
0: হৈহ ভাই গুরুদেব পরা তুমি কোণ পচারুচন্তি কিছু ন কই ইয়াড়কু সিয়াড়কু এমিতি চাহিছ কোণ
4: নাই নাই মু মু ক কহুতিলি কি যদি কিয়ে
0: কোণ যদি কিয়ে
4: মো না যদি কিয়ে রাজাঙ্ক আগরে কই দিয়ে
3: ভয় কর না বৎস আমি কেহি রাজাঙ্ক আগরে কইবু নাই এঠি আম দুইঙ্ক ছড়া আউ কেহি নাই তুমি নির্ভয়ে প্রকাশ কর
4: নাই মতে ডর মারুচি
3: ভয় করিবার কিছু নাই কুহ
4: আম এ বালিবন্ত রাজ্যের অদ্ভুত শাসন চালিছি
0: অদ্ভুত শাসন কোণ
4: আম রাজ্যর সবু জিনিসর দর সমান
3: তা অর্থ সোনা দর যাহা রূপা দর সেইয়া
4: হ্যাঁ আজ্ঞা লুহা দর বি সেইয়া ঘিও দুধ লুণ মাছ মাংস ফল ধান অগাড়ি চাউল গোড়ি প্রত্যেক দর সমান
0: কোণ হেলা কোণ হেলা সোনা সহিত লুণর দর বি সমান আচ্ছা সোনা দর আউ ঘিও দর কেতে
4: সোনা কুহন্তু কি লুহা কুহন্তু ঘিও দুধ লুণ জিরা সরিষ ধান কুণ্ডা চাউল প্রত্যেক জিনিসর দাম সেরেকু এক পয়সা
0: আজ্ঞা গুরুদেব ইয়ে গোটিয়ে বড়িয়া রাজ্য আমি আউ এনে তেনে নবুলি সবুদিন পাই এ রাজ্যরে আশ্রম তৈরি করি রহিবা আমি কেবল দুধ ঘিও খাই মহানন্দরে রহিবা আচ্ছা ভাই পনিপরিবা দর কোণ
4: আলু সেই পয়সে কুন্দুরু সেই পয়সে পটল সেই পয়সে জহ্নি কখারু কোবি প্রত্যেক সেই পয়সে পয়সে
3: আচ্ছা বাবু এই যেমিতি দরদাম কথা কহিল সেইমিতি আউ সবু অদ্ভুত চলনি এটি কোণ অছি
4: আজ্ঞা আম রাজ্যরে সবু অদ্ভুত আম রাজ্যর মন্ত্রী পার্টিরে গোটে পাল চুন্টা দেইকি থান্তি
3: পাল চুন্টা
4: হ্যাঁ
0: মন্ত্রী তাহলে কেমিতি খিয়া পিয়া কথাবার্তা করন্তি
4: কেবল সেই দুইটা কাম বেলকু পাল চুন্টা বাহার করন্তি মন্ত্রীঙ্ক খাইবা খুব অদ্ভুত তাঙ্ক পার্টিরু পাল চুন্টা কাঢি গুণ্ডায় খাদ্য দিয়া যায় ও চুন্টা বন্ধ করে দিয়া যায় খাদ্য ঢোকি সারিবা পরে পুনি চুন্টা কড়া যায় ও পুনি গুণ্ডায় দিয়া যায়
3: আউ কথাবার্তা বেড়ে
4: সেমিতি মন্ত্রীঙ্ক পরামর্শ দরকার পড়িলে রাজাঙ্ক আদেশরে মন্ত্রীঙ্ক মুহরু পাল চুন্টা খোলা যায় পরামর্শ দেই সারিবা পরে পাল চুন্টা দেই পুনি মুহটি বন্ধ করে দিয়া যায়
3: আরে মন্ত্রীঙ্ক মুহরে এমতি চুন্টা দিয়া যাবার অর্থ কোন
4: রাজা কুহন্তি আম মন্ত্রী খুব বুদ্ধিমান আম মন্ত্রীঙ্ক পরি অসাধারণ বিজ্ঞ লোক এ সংসাররে কিয়ে সমগ্র পৃথিবীরে নাহান্তি তাঙ্ক মুহটা খোলা রহিলে অযথারে বুদ্ধি যাক মুহ বাটে পদাকু বাহারি যিব এপরি মূল্যবান বুদ্ধিকু কেবল রাজাঙ্ক আদেশরে রাজ্যবাসীঙ্ক কামরে খরচ করিবা পাই মন্ত্রীঙ্ক মুহরে সবুবেলে পাল চুন্টাটা মরা যাই থাকে
0: আউ কোন নুয়া কথা তোম রাজ্যরে অছি হো
4: আপন মানে এঠি কিছু দিন রহিলে সবু কথা জানি যিবে আজ্ঞা মোহর তেনে অনেক কাম অছি মু আসুচি আজ্ঞা মু আসুচি
3: হো তুমি যাও
0: এমিতি ভল রাজ্য মু কেউঠি দেখি নাই আজ্ঞা
3: এমিতি অভাগ্যা অদ্ভুত রাজ্যকু তুমি ভল রাজ্য বলি কিপরি কহুছ চতুরানন
0: আহ বড়িয়া খুব বড়িয়া রাজ্য ঢের ভল রাজ্য এটি সবু পদার্থ সস্তা পুনি এ রাজ্যর সবু লোক বোকা
3: এ রাজ্যর সবু লোক বোকা বলি তুমি কেমতি জানল
0: এ রাজ্যর লোক মানে বোকা নহিথিলে এমিতি এক অবুজা রাজার শাসনকু নিরবর সহিথান্তে কেমিতি
3: হুয়ে তো এ রাজ্যর লোক মানে সহিষ্ণু হইতিবে
0: মু ভাবুছি এমানে বোকা হইথিবারু সহি যিবাকু বাধ্য হউছন্তি এমিতিয়া শাসনকু বরদাস্ত করি চুপচাপ রহুথিবা লোকমানকু বোকা কুহা

0: রাজ্যরে পুনি অশান্তি কটোয়ালা
1: আদেশ করন্তু মহারাজ
0: সেই স্ত্রী লোকর কি অসুবিধা হইছি
1: নাই নাই মহারাজ
2: মো সার জুড়ি গলা মা মো পিল্লা মানে ভাসি গলে লো মা
0: তুমি কি রমণি তোমার কোন হইছি তুমি এমিতি কান্দুছ কাহিকি
2: মো আপনকর জনে প্রজা মহারাজ মো স্বামী আপনকর রাজ্যর জনে জনা শোনা চোর কালি রাতিরে মো স্বামী পাঙ্গুরি গাঁর ধনেশ্বর রাউত ঘরে পশিবা পাই সিন্ধি করুথিলা কান্থটা তাঙ্কো উপরে খসি পড়লা মো স্বামী
1: পূর্ণাঙ্গ অভিযোগ পেশ কর রমণি কান্দ বন্ধ কর
2: মো স্বামীঙ্ক মুন্ডরে কান্থ পড়িবারু তাঙ্কো মুন্ডটা ছেতরে হেইগলা মো স্বামী মরিগলে মো চারি চারটা পিল্লাঙ্কু ধরে কেমিতি চলিবি আপন বিচার করন্তু মহারাজ মু বাসিগলি ধনেশ্বর রাউত মো স্বামীঙ্ক হত্যাকারী দণ্ড দিয়ন্তু
0: ঘোরন্না মো রাজ্যরে ঘোরন্না মু এহার উপযুক্ত বিচার করিবি রমণী তুমি নিশ্চিন্ত রুহ দোষীকু দণ্ড অবশ্য দিয়াযিব নিশ্চয় দিয়াযিব নিশ্চয় দিয়াযিব আপন মানক গুঞ্জরণ মোর কর্ণ গোচর হয়েছি কাহার কিছু নির্দিষ্ট মতামত থিলে প্রকাশ করন্তু
3: মহারাজ মুন্ড রহিলে তুন্ড খোলিবি
0: অভয় প্রদান কলি যাহা কইবার অছি নির্ভয়ে প্রকাশ করন্তু
3: মহারাজ চোর রাজ্যর ঘর অনিষ্ট করে কিছু কাম নকরি লুচি ছপি ধন লুট করে ধনেশ্বর রাউতকু দণ্ড দেলে তাহা চোরিকু উৎসাহিত করিবা পরি হেব চোরি বড়িলে রাজ্যরে অরাজকতা বড়িব
0: দূত
4: আদেশ করুন মণিমা
0: মহামন্ত্রীঙ্ক মোহর বাড়চুন্টা খোল
4: খুলিছি মণিমা
0: মহামন্ত্রী পরামর্শ
5: মহারাজ ରାଜ୍ୟରେ ଶିକ୍ଷକ ସୈନ୍ୟ ଚାଷୀ ବାବାଜୀ ବଣିଆ ତନ୍ତୀ ତେଲି କମାର କୁମ୍ଭାର ବ୍ୟବସାୟୀ ଚୋର ସବୁ ବୃତ୍ତିର ଲୋକ ଅଛନ୍ତି ମହାରାଜ କେବଳ ସାଧୁସନ୍ଥ ରହିଲେ ରାଜ୍ୟଟା ପୂର୍ଣ୍ଣାଙ୍ଗ ହେବ ନାହିଁ ଚୋର ନଥିବା ରାଜ୍ୟଟା ରାଜ୍ୟ ନୁହେଁ ମହାରାଜ ଚୋରି ଡକାୟତି ଗଣ୍ଡଗୋଳ ଯୁଦ୍ଧ ଅଶାନ୍ତି ଏସବୁକୁ ନିୟନ୍ତ୍ରଣ କରିବା ପାଇଁ ରାଜ୍ୟରେ ରାଜ୍ୟ ଶାସନ ଥାଏ ତା ଛଡ଼ା ଚୋରମାନେ ମଧ୍ୟ ରାଜ୍ୟର ମଙ୍ଗଳ କରନ୍ତି ମହାରାଜ ଆବଶ୍ୟକତାଠାରୁ ଅଧିକ ଧନ ଥିବା ଲୋକ ଘରୁ ଧନ ଚୋରି କରି ସେମାନେ ଧନୀ ଦରିଦ୍ର ଭିତରେ ଥିବା ବ୍ୟବଧାନ ହ୍ରାସ କରିବାରେ ସହାୟତା କରନ୍ତି ଅତ୍ୟନ୍ତ ତୀକ୍ଷ୍ଣ ବୁଦ୍ଧିର ଲୋକ ନହେଲେ ଗୃହସ୍ଥକୁ ଓ ରାଜଶାସନକୁ ପରାସ୍ତ କରି ନିର୍ବିଘ୍ନରେ ଚୋରି କରିବା ସମ୍ଭବ ନୁହେଁ ମହାରାଜ ମୋ ମତରେ ଚୋରମାନେ ବୁଦ୍ଧିଜୀବୀ ଶ୍ରେଣୀର ଲୋକ
0: ମହାମନ୍ତ୍ରୀ ତୁମ ପରି ମନ୍ତ୍ରୀ ଏ ମହିମଣ୍ଡଳରେ ବିରଳ ତୁମକୁ ପାଇ ମୋରେ ବାଲିବନ୍ତ ରାଜ୍ୟ ଧନ୍ୟ ଦୂତ
4: ମଣିମା
0: ପାଳଚୁଣ୍ଡା
4: ହଜୁର
0: ଆଉ କାହାର କିଛି ଆପତ୍ତି ଥିଲେ ନିର୍ଭୟରେ ପ୍ରକାଶ କରନ୍ତୁ ତାହେଲେ ବୁଝିବାକୁ ହେବ ଆଉ କାହାର କିଛି ଅଭିଯୋଗ ନାହିଁ ମୁଁ ଆଜିଠୁ ଘୋଷଣା କରୁଛି ଯେ ମୋ ରାଜ୍ୟରେ ଅନ୍ୟମାନଙ୍କ ଭଳି ଚୋରର ମଧ୍ୟ ସମ୍ମାନର ସହିତ ବଞ୍ଚିବାର ଓ ଜୀବିକା ନିର୍ବାହ କରିବାର ଅଧିକାର ଅଛି
2: ମୋ ସ୍ୱାମୀଙ୍କ ହତ୍ୟାକାରୀକୁ ଦଣ୍ଡ ଦିଅନ୍ତୁ ହଜୁର
0: ହଁ ମୁଁ ବିଚାର କରିବି ଆଉ କଠୋର ଦଣ୍ଡ ଦେବି କଟୁଳ
1: ଆଦେଶ କରନ୍ତୁ ମହାରାଜ
0: ବାଙ୍ଗୁରି ଗାଁର ଧନେଶ୍ୱର ରାଉତକୁ ହାଜର କରାଅ
1: ଦୂତ
4: ହଜୁର
1: ବାଙ୍ଗୁରି ଗାଁର ଧନେଶ୍ୱର ରାଉତକୁ ହାଜର କରାଅ
4: ହଜୁର
0: ଧନେଶ୍ୱର ରାଉତ ସାଂଘାତିକ ଅପରାଧୀ ଚୋରକୁ ହତ୍ୟା କରିବା ପାଇଁ ସେ ଚକ୍ରାନ୍ତ କରିଛି ଚୋର ପରି ଜଣେ ବୁଦ୍ଧିଜୀବୀର ମୃତ୍ୟୁରେ ଆମର ଏ ବାଲିବନ୍ତ ରାଜ୍ୟ ଶ୍ରୀହୀନ ହୋଇଗଲା
1: ଆପଣଙ୍କ ରାଜତ୍ୱରେ ଆମ ରାଜ୍ୟରେ ପୂର୍ଣ୍ଣ ଗଣତନ୍ତ୍ର ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇଛି ମହାରାଜ ଏଠି ସବୁ ଜିନିଷର ଦର ସମାନ ଏଠି ସବୁ ମଣିଷକୁ ସମାନ ଅଧିକାର ଓ ସମ୍ମାନ ଦିଆଯାଏ ଏଠି ଚୋରର ଯେତିକି ଅଧିକାର ସାଧୁର ସେତିକି ଅଧିକାର ସେତିକି ସମ୍ମାନ ଆମ ଏ ରାଜ୍ୟରେ କାହାକୁ ଅନାବଶ୍ୟକ ଗୁରୁତ୍ୱ ଦିଆଯାଉନାହିଁ ଏମିତି ଗଣତନ୍ତ୍ର ପୃଥିବୀର କୌଣସି ଦେଶରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହୋଇନାହିଁ ଆପଣଙ୍କ ମହାନୁଭବତାର ପଟାନ୍ତର ନାହିଁ ମହାରାଜ

0: বাবা জি মহাশয় দ্বার খোলন্তু।
1: এবে এবে কোন করিবা চতুরালন? আপন কিছি ব্যস্ত হন্তু নাই গুরুদেব, আপন কেবল রাজাঙ্ক আগরে গোটি অভিনয় করিবে।
2: সিয়ে পুনি কোন, সিয়ে পুনি কোন চতুরালন?
1: যদি দূত আম দুহিঙ্কু রাজদরবারকু নিয়ে তাহলে সেটি পৌঁছিবা মাত্রে আপন মো সহিত ঝগড়া আরম্ভ করিদেবে। আপন কহিবে মু আগ শুড়িরে বসিবি, মু কহিবি মু আগ শুড়িরে বসিবি, তারপরে যাহা করিবাকু পড়িব মু করিবি।
0: বাবাজি দ্বার খোলো, দ্বার খোলো বাবাজি, নচে আমি দ্বার ভাঙ্গি ভিতরে পশিয়া বাধ্য হব।
2: দ্বার খোলো চতুরালন, দ্বার খোলো।
1: খোলুছি খোলুছি।
3: কটোয়াল
4: মহারাজ,
3: রাজ্যের সবুঠার মোটা লোকর সন্ধান মিলিলা?
4: জনে নুহে মহারাজ, দুইজন মোটা লোকর সন্ধান মিলিছি। দুহে সমানভাবে মোটা, সে দুইজন মধ্যে কি অধিক মোটা সে বিষয়ে স্বয়ং মহারাজ নির্ণয় করিবে। মো ক্ষুদ্র বুদ্ধিরে মু তাহা জানিপারিলে নি মহারাজ।
3: অবিলম্বে দুই মোটাঙ্কু দরবারে উপস্থিত করাও।
4: দূত
0: হজুর,
4: বাবাজি আউ চেলাঙ্কু হাজর করাও।
0: হজুর,
3: বাবাজি ও চেলা?
4: হ্যাঁ মহারাজ, আনন্দময় বাবাজি ও চেলা চতুরানন আম রাজ্যের সবুঠ মোটা লোক। এ দুইজন খুব অলসুয়া ও ধূর্ত, আশ্রমরে বসি খাউছন্তি, কিছু পরিশ্রম করু নাহান্তি, তেণু খুব মোটা হইছন্তি।
5: না সে কথা হইপারিবনি, না কসমিন কালে হইপারিবনি। মু মু তোর গুরুদেব, মোর সবুথরে প্রথম অধিকার।
1: সারা জীবন মতে ঠকি চালিছ, সে চালাকি আউ চলিব না।
5: মু আগ,
1: মু আগ,
5: মু আগ,
1: মু আগ।
5: না মু,
1: না মু,
5: না মু,
1: না মু,
5: মু,
1: মু,
5: মু,
1: মু।
4: ইয়ে কোণ হচ্ছে মহারাজ রাজসভায় বিরাজমান করছেন, তুমি তাহা কোণ জনে নাই? নিজ নিজ ভিতরে এমিতি কলি করছ কাইকি?
5: মু আগে শরীরে চড়িবি।
1: না মু আগ,
4: এ কলি করার স্থান নুহে।
3: কটোয়াল
4: মহারাজ,
3: সেমানক কলির কারণ কোণ সেমানক পচার।
1: মণিমা, সিয়ে অত্যন্ত গুড় রহস্য, এতে লোকরে সে কথা প্রকাশ করি হব না।
3: যেতে গুড় রহস্য হলে বি তোমাকে প্রকাশ করিবে কো হব, কোহ। নীরব রহিল কাহিকি?
4: চুপ রহিল কাহিকি? প্রকাশ কর, আম এ রাজ্যের গোপনীয় কিছু নাই।
1: মহারাজ,
3: প্রকাশ কর, বিনা দ্বিধারে প্রকাশ কর।
1: আম গুরুদেব শ্রী শ্রী আনন্দময় আজি ধ্যানরে বসি জানিপারিছন্তি যে।
4: কোণ জানিপারিছন্তি?
1: আম গুরুদেব জনে সিদ্ধ যোগী, তাঁকর দিব্য দৃষ্টি অতি প্রখর। সি আজিকু দুই বর্ষ তলে ভবিষ্যৎবাণী করেছিলে, জনকপুর রাজা রাজগাদি হরাইবে, সে রাজাঙ্কর রাজগাদি চালিগলা, সি আজি দাণ্ডর ফকির।
3: কোণ কহিল রাজগাদি চালিগলা? মোরে রাজগাদি বিষয়ে তুম বাবাজি কিছু জানিছন্তি? জানিলে তুরন্ত প্রকাশ কর, তোমাকে ও তোম গুরুকু বহুমূল্য পুরস্কার প্রদান করা যাব। দূত আনন্দময় চতুরানন বন্ধন খুলি দিও।
0: হুজুর, যাও মুক্ত।
3: তোমাকে শৃঙ্খলা মুক্ত করাগলা। এথর তুমি মোরে রাজগাদি সম্পর্কে যা কিছু জাণিছ বিস্তারে প্রকাশ কর, মোরে রাজগাদি দৃঢ় হবার কিছু উপায় তেলে প্রকাশ কর।
1: গুরুদেব আজি ধ্যানরে বসি জাণিপারিছন্তি, আজি অপরাহ্ন তিন ঘন্টা পনের মিনিট পঞ্চাশ সেকেন্ডে যিয়ে আগ শুড়িরে চড়িব সে স্বর্গরাজ্যর রাজা হব, আউ দ্বিতীয়রে যিয়ে শুড়িরে চড়িব সে স্বর্গর মন্ত্রী হব।
3: স্বর্গরাজ্যের রাজা হব মানে ইন্দ্র হব?
1: হ্যাঁ মহারাজ, সিয়ে ইন্দ্র হব। তা শোভারে রম্ভা মেনকা উর্বশী পরি সুন্দরী মানে নৃত্য করিবে।
3: তেত্রিশ কোটি দেবদেবীঙ্ক উপরে রাজা হইরব তো হস্তি, পুষ্পক জান নন্দন কানন এইসব তার অধীনস্থ হব।
1: হো মহারাজ, কিন্তু
3: কিন্তু পড়ি কোণ?
1: আপন বিচার করতু মণিমা, মু প্রতিদিন এ গুরুদেবঙ্ক পদসেবা করুছি, ফুল তোলুছি, চন্দন ঘুরুছি, আশ্রম সফা করুছি। মু এসব করুনুথিলে গুরুদেব ধ্যানরে বসি পারন্তে নাহি, ধ্যানরে বসি নপারিলে এ কথা জানিপারিনথান্তে, তেণু মু আগ শুড়িরে বসি স্বর্গপুরের রাজা হেবাকু হকদার।
5: না মহারাজ, এ সেবা পূজা চন্দন ঘোরা চেলার কর্তব্য, সিয়ে কলা, মো তপস্যার কি ধ্যানর ফল সিয়ে কাহিঁকি লাভ করিব? তার এথিরে কিছু অধিকার নাই, যুগে যুগে মুনি ঋষি মানে তপস্যা করন্তি ও তার ফল সেমানে ভোগ ন করি চেলা তা ভোগ করিবা নজির কেবে নথিলা কি আজিবি নাই।
1: আম আশ্রম গোটিয়ে পরিবার পরি, সে পরিবারর মুখ্য হচ্ছন্তি গুরুদেব, যদি পরিবারকু কিছু ভাল জিনিস আসে তেবে পরিবারর মুখ্য তা পরিবারর অন্য মানুষ দেই থান্তি, যদি কিছু বলে সে তাহা ভোগ করন্তি, ন বলিলে কিছু পাঁতি নাহিঁ,